দিদে মা দিদে দিদে ইহানি তীর বাড়ো দিদে নিলাম কইয়াল হাড়ো দিদে মাঝকা কইয়াল হাড়ো দিদে দিদা মা দিদে।